সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি মঙ্গলবার 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 11 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর আজি 28 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর চতুর্দশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:50 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:10।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: এপোলো এক্সেল কেয়ার হস্পিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীৱনৰ বিশ্বস্ত লগৰী।
3: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
4: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
3: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1-800-420-2233 নম্বৰত।
5: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনক পুলক বেনাৰ্জীৰ কণ্ঠৰেটি গীত। গীতৰ কথা হীৰেণ ভট্টাচাৰ্যৰ, প্ৰযোজনা দিলীপ দাসৰ।

0: কাম। বহুদিন ধরে বাড়ি লগা পকা কল খুয়াহি সোনারী নগরের বান্দরর জাকক এই সন্দর্ভত বিস্তৃতভাবে জানায় এ আমার সংবাদদাতা নবুল কোঁৱৰ।
1: বর্তমান সময়ত বনাঞ্চল ধ্বংস হওয়ার বাবে বন্য জীব জন্তু খাদ্যর সন্ধানত জনাঞ্চললৈ উলাই অহাটো একুলভ ঘটনা হয়ে পড়েছে। তেনে সময়তে চৰাইদেউ জেলার বাঁহবাড়ী গাঁৱৰ বাসিন্দা বিনন্দ দিহিঙীয়া আর তেওঁৰ জীয়রী রুমি দিহিঙীয়াই কপিকুলর সুরক্ষার বাবে বহুদিন ধরে করে আহিছে এক প্রশংসনীয় কাম। পিতৃ আর জীয়রীয়ে প্রায় সোনারী নগরের গাতে লাগি থাকা মেরবিল পামত বাস করা বান্দরের জাতক প্রায় নিজের বাড়িত লগা পকা কল আনি খুয়ায়। ঘরসিয়াই হোক বা বনরিয়াই হোক জীব জন্তুর প্রতি থাকা অগাধ মরমর বাবেই এই অনন্য সেবাত বর্তি হয়ে আছে রুমি দিহিঙীয়া। বন্যপ্রাণী আর মানুষের মাজত চলি থাকা সংঘাতর মাজতে এইদরে বন্যপ্রাণীক আপন করে লওয়া আর সিহতর খাদ্যর যোগান ধরা কার্যই প্রকৃতিপ্রেমর এক উৎকৃষ্ট উদাহরণ দাঙি ধরেছে।
0: শারীরিক অক্ষমতা জীবন জয় করার ক্ষেত্র যে প্রতিবন্ধক হব নয় তাকে প্রমাণ করে সমাজের বাবে এক উৎকৃষ্ট নিদর্শন হয়ে পড়েছে চৰাইদেউ জেলার এগারী মহিলা। এই বিষয়ে শুনো আমার সংবাদদাতার।
1: চৰাইদেউ জেলার বরুয়ানগর খরিয়া ভেটা বরহোলা গাঁর বুয়ারী অঞ্জনা বরুয়া বরগোহাই হজুত জন্মগ্রহণ করা অঞ্জনায় 2013 চনত বরহোলা গাঁর ঋতু বরগোহাইর সঙ্গে বিবাহ পাকতাবদ্ধ হয়। শারীরিক বিশেষভাবে সক্ষম হওয়ার পিছতো কারোরে ওপর বোঝা নহয় অঞ্জনায় নিজ গৃহতে চলাই গেছে স্বাবলম্বিতার অবিরত সংগ্রাম। ঘরুয়া কাম কাজ সম্ভলার লগতে তেও হাঁহ কুকুরা পালন, আচার প্রস্তুতকরণ, স্থানীয় যুবতী মহিলার কাপড় সিলাই করা, উল গুঠা আদি কাম করে উপার্জনের পথ মুক্তি করেছে। শেহতীয়াকৈ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী লাখপতি বাইদেউ আঁচনির জড়িয়ে লাভ করা 10,000 টকাৰে তেও কুকুরা পালন আরম্ভ করে ব্যবসায়টি অধিক বৃদ্ধি করবলে সক্ষম হয়েছে। সরকারের সমাজ কল্যাণ বিভাগে প্রদান করা এখন ব্যাটারি চালিত তিনিচকীয়া সাইকেলেই এতিয়া অঞ্জনার অন্যতম সারথি, যার সহায়ত তেও হাট বজারের পর আরম্ভ করে আত্ম সহায়ক গোটর সভা সমিতিলৈ অকলেই অহা যোৱা করে। ইফালে অঞ্জনার এই দীঘলীয়া সংগ্রামের অন্যতম প্রেরণা হয়েছে তেওঁৰ স্বামী ঋতু বৰগোহাঁই।
0: জিলার ৰেহৰূপ অনুষ্ঠানৰ শ্রোতাসকলে আজি চৰাইদেউ জিলার ৰেহৰূপ শুনিলে। কাইলৈ এই একে সময়তে লৈ আহিম আন এখন জিলার ৰেহৰূপ। এতিয়ালৈ বিদায় লৈছো, নমস্কাৰ।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আধুনিক গীতৰ অনুষ্ঠানত আজি শুনি আছে প্ৰাৰ্থনা চৌধুৰীৰ কণ্ঠৰ গীত শিল্পীৰ কণ্ঠত এইবাৰ শুনাবলৈ লোৱা গীতৰ কথা নিত্যা দত্তৰ

0: সার্থক, সমস্ত জীবন মোর অনন্ত নরক, নালাগে অক্ষয় স্বর্গ মৃত্যুর পিছত। মুক্ত কণ্ঠে কও আজি মই, তোলা না কেবল যার দুপৰৰ উজ্জ্বল সূর্যর সঁচা কথা, মুগ্ধময় সিজনের অপূর্ব সৌর্য। ভয় নাই দাতা কর্ণ, নুখুজো তোমাক প্রতিদান, মহাকাব্য রচয়িতা সত্যবতী সুতে অসুচি কামনা বলে ভুল ব্যাখ্যা করক যান, তুমি তা নাপাতিবা কান। নারী যার সঙ্গী নিরন্তর সে ক্ষত্রিয় নুবুজিলে, চটাধারী জ্ঞান তপস্যে কি বুঝিব নারীর অন্তর। সুতপুত্র তোমার কাষতে মই রাখি গলো প্রেমাঞ্জলি মুগ্ধ হৃদয়ের।
1: ময়ূরী মহন্তলৈ আমি আকাশবাণী তেজপুর কেন্দ্রৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন করলো। শ্রোতাসকল, এতিয়া অর্ধ আকাশ অনুষ্ঠানত নিবেদন কৰিছো শান্তা অজিৰৰ কণ্ঠৰ কেইটিমান গীত।

0: অর্থাৎ পি এম কে এস ওয়াই। এই আঁচনি সাধারণতে মাইক্রো ইরিগেশনের জড়িত, গতি ইয়াত কৃষকসকলে ফল মূলের খেতিত জলসিঞ্চনের ড্রিপ আর স্প্রিংকলার জলসিঞ্চনের ক্ষেত্রে সাবসিডি পাব। আর তদুপরি ন্যাশনাল হর্টিকালচার বোর্ড, ন্যাশনাল হর্টিকালচার বোর্ড বর্তমান গুয়াহাটির যেটো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জড়িয়েও এই ক্ষেত্রে কৃষকসকলের সুবিধা দিয়ার ব্যবস্থা আছে। সাধারণত মানে ইতিমধ্যে কোথাও যে একটা মাদার প্লেন ব্লক ফল মূলের খেতির খুবই দরকার, যে যাতে সেই মাদার প্লেন ব্লকটোরপা এজন কৃষকে গুণগত মানদণ্ডের পুলি উৎপাদন করব পারে। গতি এনেকা বিভিন্ন ফলের মাদার প্লেন ব্লক এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে ন্যাশনাল হর্টিকালচার বোর্ডে সাহায্য দিয়ে, আর যদি বৃহৎ আকৃতির ফলের বাগিচা পাতিব পারে, তার মানে বহল পরিসর যদি খেতি করব পারে, তাহলে 5 হেক্টর ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের ফলেরপা এই খেতিত সাহায্য দিয়ার ব্যবস্থা আছে। তদুপরি কোল্ড রুম বা কোল্ড হাউস, পেক হাউস আর পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ মানে খেতি চপুয়ার পিছর কিছু সুবিধা, যা পেক হাউস থাকে, ওয়ার হাউস, তেনেকা ধরনের সুবিধাও আমার ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের ফলেরপা দিয়ার ব্যবস্থা আছে। তদুপরি আর একটা খুব দরকারি হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড। এই ক্ষেত্রে এজন কৃষকে যদি ফল মূলের বাগান ব্যবসায় ভিত্তিক পাতিব বিচারিছে, তেতিয়াহলে তেও কিষাণ ক্রেডিট কার্ড লাভ করব পারে। আর সেই ক্রেডিট কার্ডের জড়িয়ে তেও ঋণের খুব কম পরিমাণের সুদর হারত তেও ঋণ লাভ করার সুবিধা সরকারে বর্তমান দি আছে। তদুপরি পি এম ফসল বীমা যোজনা, এই আসনির জড়িয়ে কৃষকসকলে যিকোনো ধরনের দুর্যোগ, যে বর্তমান সময়ত বানপানী বা আর খরাং, বিভিন্ন বতর যাক বতরের কারণে যদি আমার খেতিদরা নষ্ট হয়েছে, তেতিয়াহলে দুর্যোগের ফলত যার লোকসান হয়েছে সেই লোকসানখিন ভরপাই করবর কারণেও বা লোকসানখিন যাতে আকো পুনেরভাবে নিজের বাগানখিন এস্টাবলিশ করব পারে, সেই ক্ষেত্রতো ফসল বীমার সুবিধা আছে। গতি এই সকলখিন আসনি কথা যদি কৃষকজনে জানে আর উপযুক্ত সময় যদি উপযুক্ত আসনিখনের সুবিধা লোব পারে, তেতিয়াহলে এজন কৃষকে যথেষ্ট লাভবান হব। আর মানে জানাব বিচার এই আসনিবিল লাভ করব কারণে আবেদন পত্র করবেন জেলা কৃষি বিভাগ, নহলে কৃষি বিজ্ঞান কেন্দ্র ওসরলে যাব পারে, আর ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসতো আবেদন করব পারে, আর ডাইরেক্টরেট অফ হর্টিকালচার ফুড প্রসেসিংয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটতে আবেদন পত্র সমূহ উপলব্ধ। গতি কৃষকসলক মানে অনুরোধ জানাইছো এই আসনিবিল সুবিধা লোক আর সফলভাবে ব্যবসায়িক ভিত্তিক ফল মূলের খেতিটা আগবাই নিয়ক।
1: হয়, যেহেতু আমার সময় হয়ে আছে, অনুষ্ঠানের শেষত কৃষকসকললৈ আপনি কি কব?
0: মই শেষত কৃষকসকলক জানাব বিচার যে অসমত যদি এজন কৃষকে বাণিজ্যিক ভিত্তিক ফল মূলের খেতি করব বিচারিছে, তেতিয়াহলে এই ক্ষেত্রে সম্ভাবনা, আমার অপার সম্ভাবনা আছে। গতি বিজ্ঞানসম্মত পদ্ধতি, উন্নত জাত, সঠিক পরিচর্যা আর বজারমুখী চিন্তাধারা যদি ফল মূলের খেতি করবলে আগবাহে, তেনহলে এই খেতিটো একটা খুব লাভজনক উদ্যোগলৈ রূপান্তরিত করব পাৰিব। আর সেই কারণে মানে কৃষকসকলক আহ্বান জানাইছো, আপনার সকল আহক, যাতে সকলে লগলাগি আমি ফল মূলের ব্যবসায়িক ভিত্তিক খেতি করে উৎপাদন বৃদ্ধি করে কৃষকক সমৃদ্ধ করব পারো, আর লগতে অসমখনকো এখন সমৃদ্ধিশালী রাজ্য হিসাবে গড়ি তুলিব পারো।
1: হয় ডক্টর শর্মা, আজি আপনার লগত করা এই কথোপকথনেরপরা অসমত ফল মূলের খেতি আর বাণিজ্যিক ক্ষেত্রে ইয়ার সম্ভাবনীয়তা এই বিষয়ে আমি বহু কথা জানিলো, আর আশা করো আজির এই কথোপকথনেরপরা আমার কৃষক রাইজ, বিশেষ যিসকলে ফল মূলের খেতি করে আছে বা করবলে আগবাড়িছে, তেওঁলোক নিশ্চয় উপকৃত হব পারিব। আপনি আপনার সময় দিয়ে আমার এই অনুষ্ঠানত যোগদান করার বাবে আপনাদের অশেষ ধন্যবাদ থাকিল। নমস্কার।
0: ধন্যবাদ।
1: শিরলু অনুষ্ঠানটি শুনিলে? আজি শিরলু অনুষ্ঠানত অসমত ফল মূলের খেতি আর বাণিজ্যিক ক্ষেত্রে ইয়ার সম্ভাবনীয়তা এই শীর্ষক কথোপকথনটি শুনিলে। অনুষ্ঠানটি ভাগ ললে তেজপুরের নপামত অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র শোণিতপুরের ভারপ্রাপ্ত মুরব্বী বিষয়া ডক্টর অঙ্গনা শর্মায়, অনুষ্ঠানটি যুগুতায় আত ধরলে জিনিয়া শর্মায়, অনুষ্ঠানটির প্রযোজনা রূপান্ত কুমার দাসর।

0: মানে ডায়ালাইসিস মেশিন যিকোনো এটা মেশিন দি কেইবাজনো ডায়ালাইসিস করে। গতিকে কারোবাৰ গাত যদি কিবা প্রকারে যদি হেপাটাইটিস থাকে তেওঁৰ ব্লাড যদি বাকিবিলাকৰ গাত হেপাটাইটিস বি ভাইরাসবিধ সোমাই যাব পারে, সো দেট আমি ডায়ালাইসিস পেশেন্টবিলাকৰ বিশেষকে হেপাটাইটিস বি ভ্যাকসিনটো আমি দিওঁ। ট্রান্সপ্লান্টেড পেশেন্ট আছে কিবা মানে বেলেগৰ পৰা কিবা অঙ্গ কিডনি ট্রান্সপ্লান্টে হোক বা যিকোনো ট্রান্সপ্লান্ট অর্গেন ট্রান্সপ্লান্ট যদি করেছে, তেনেকা পেশেন্টবিলাক সাধারণত লো ইমিউনিটিত ভুগি থাকে, কারণ আপনার ইমিউনো সাপ্রেশন কিছু মেডিসিন দিয়া হয় ট্রান্সপ্লান্টের পিছত, কিছু মেডিসিন ইউজ করা হয়, সেইখানে খোয়ার পিছত মানুষের দেহার যেখানে মানে ইমিউনিটি তথা রোগ প্রতিরক্ষা ব্যবস্থা এইখানে অল্প কমজোর থাকে, তো গতিকে আমি আগতীয়াকে মানে আমি সেই ভ্যাকসিনবিধ আমি দিও হেপাটাইটিস বি ভ্যাকসিন।
1: যদি সংক্রমিত হয়েছে এজন লোকর তেও কেনেকে চিকিৎসাটো
0: ট্রিটমেন্ট আছে? হেপাটাইটিস বি আর সি দুইটারে ট্রিটমেন্ট আছে। হেপাটাইটিস বি তো
1: আপনি কইছে বহুদিন অল ধরব নয়, বি আর সি তো কিবা বেমার হল তেখেতর চিকিৎসালয় গেছে তেতিয়াহে ধরা পড়ব যদি পরীক্ষা করিলে,
0: যদি ইনসিডেন্টালি হেপাটাইটিস বি বা সি পজিটিভনেস ধরা পড়ি যায়
1: প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা
0: ধরা পড়ে, যদি পজিটিভ ধরা পড়ে তারপর আমি হেপাটাইটিস বি আর সি দুটা পৃথক পৃথক দুটা ট্রিটমেন্ট গাইডলাইন আছে। হেপাটাইটিস বির ক্ষেত্রে আমি পেশেন্টক আমি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ লেভেলটা কিমান আছে আমি চাব দিও, তারপর আমি লিভারের ফাইব্রো স্ক্যান করাও যে লিভারের কিমান ক্ষতি অলরেডি করেছে, যেখানে বাহিরত আমি লক্ষণবিলাক পোৱা নাই কিন্তু ভিতরত অলরেডি ক্ষতি হয়েছে, এইখানে টেস্ট আমি ফাইব্রো স্ক্যান, তারপর আমি লিভারের কিছু এনজাইমস আছে এনজাইমসবিলাক আমি চাও, তো চার পিছত আমি একটা ফার্স্ট ডোজ হিসাবে আমি তিনি মাহর একটা নির্দিষ্ট একটা মেডিসিন আমি হেপাটাইটিস বির ক্ষেত্রে আমি দিও। ঠিক তেনেকে হেপাটাইটিস সির ক্ষেত্রে আমি হেপাটাইটিস সি ভাইরাস ডিটেক্ট হওয়ার পিছত আমি লগেলগে আমি মেডিসিন স্টার্ট করো, প্রথম তিনি মাহর মেডিসিন আমি দিও। মেডিসিন দুই বিধরে অল্প বেলেগ হয়, তিন মাহর পিছত আকো আমি মাতো পেশেন্টক, তেওঁক ফলো আপ করো লেভেলটো কিমান লৈ আহিছে। হেপাটাইটিস সি তো প্রায় 95% নির্মূল হয়, হেপাটাইটিস বির ক্ষেত্রে কিন্তু লাইফ লং তেওঁক ফলো আপ তথা মেডিসিন ইউজ করে থাকিব লগা হয়, কোনবা সময়ত আমি মেডিসিন বন্ধ করে লো আকো তিন মাহ পিছত আমি মাতো ডিএনএ লেভেলটো আমি চাও, যদি ডিএনএ লেভেলটো ইনক্রিজ হয় তথা লিভার এনজাইম যদি বাড়ি যায় আমি লিভারের বাকি টেস্টখিনি করি, তারপর যদি দরকার হয় আমি আকো রিস্টার্ট করো মেডিসিন। গতি হেপাটাইটিস বি আর সি যদি এবার দেহাত পজিটিভনেস আহি যায় তাহলে আমি ডায়াবেটিস প্রেসারের দরে গোটাই লাইফ লং আমি ফলো আপ করব লাগে।
1: তো গতি চকর মানে ঔষধ খাইয়ে থাকবে লাগে,
0: খাই থাকবে লাগে। ঔষধ খোৱাটো ডাঙর কথা নহয়, ঔষধটো খাই ভাল থাকাটো ডাঙর কথা, কারণ ঔষধ আজি বেমার বলি কলে আপনি ডায়াবেটিস থাইরয়েড প্রেসার এইবিলাক বেমার মেডিসিন তো সবে গোটে লাইফ খাইয়ে থাকিব লাগে, কারোবার যদি পজিটিভ আহিছে ডিসহার্টেন্ড হব নালাগে, আছে মেডিসিন খাই থাকিলে মানুষ ঠিক থাকিব, সম্পূর্ণ ঠিক থাকিব, আর মেডিসিন খাব লগত আমি ইনভেস্টিগেশন করে আমি ফলো আপ করে থাকিম, তো মেডিসিন খাওয়াটো আজি
1: আসলে চিকিৎসকর পরামর্শ অনুসরি আগবাড়ি। হেপাটাইটিস বি নহবলৈ প্রথম অবস্থার পৰা প্রতিজন নাগরিকে কি করব লাগিব?
0: হেপাটাইটিস বি বা সির কথা, হ্যাঁ হেপাটাইটিস বি বা সি নহবলৈ আমি প্রথম অবস্থাত ভাবিব লাগিব যে এই সংক্রমণ এই ভাইরাস দুবিধর সংক্রমণ কেনেকে আমার দেহাত হয় সেই সংক্রমণের রাস্তা আমি বন্ধ করব লাগিব, মধ্য তার উপায় হিসাবে বন্ধ করার উপায় হিসাবে আমি চাব লাগিব যে আমি তেজের পৰা সংক্রমিত হওয়া রাস্তাটা বন্ধ করব লাগিব। প্রথম কোনো মাধ্যমেদি যাতে তেজ এজনের পর এজন তেজত থাকা বীজাণুবিধ আমার গাত আমার দেহাত নোসুমায় আমি সেয়া নিডল শেয়ারিং বলে কলো যে এটা নিডল দিয়ে দুইজন তিনজনে কিবা মেডিসিন তথা ড্রাগস ইউজ করা, দ্বিতীয়তে অসুরক্ষিত যৌন সংক্রমণ, তৃতীয়তে ব্লাড ট্রান্সফিউশন বা তেনেকুৱা ডায়ালাইসিসের ক্ষেত্রতো চাব লাগিব যে এইখানে আমি অলপ কেয়ারফুলি চাব লাগিব। মাতৃর পৰা যদি মাতৃর দেহাত হেপাটাইটিস বি থাকে তেতিয়াহলে হেপাটাইটিস বিশেষকৈ হেপাটাইটিস বি যদি থাকে তেতিয়াহলে আমি নবজাতকৰ দেহাত তথা মাকৰ পৰা হোৱা সন্তানৰ দেহাত আমি তার হেপাটাইটিস বি বা সির উপস্থিতি আমি চাব লাগিব আছে নে নাই, তার বাবে নির্দিষ্ট আমি ট্রিটমেন্টটো লব লাগিব আগতিয়াকে বা ফলো আপটো আমি কৰিব লাগিব, এয়া আমাৰ মধ্যম আমি বন্ধ করব লাগিব। দ্বিতীয়তে যদি কারোবার দেহাত অলরেডি পজিটিভনেস আহিছে হেপাটাইটিস বি তথা সি তেতিয়া হলে ইয়াক মানে একো লক্ষণ নাই বুলি কই এরাই চলিলে বহুত বিপদজনক হব পারে, কারণ লক্ষণ অলরেডি ডেভেলপ করার পিছত এনেকা হব পারে যে অলরেডি লিভার সিরোসিস হয়ে গেল বা লিভার ক্যান্সার হয়ে গেল, তারপর করবলগা বিশেষ উপায় নাথাকে, তো গতিকে

0: যদি কারোবার দেহাত অলরেডি পজিটিভনেস আছে তেওঁলোকে একেবারে উজু রাস্তা সিভিল হসপিটালত, সরকারি সিভিল হসপিটালত যাব। সিভিল হসপিটালত যাওয়ার পিছত ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূলীয়া, আর ইন্টারেস্টিং যে লাগতিয়াল পরীক্ষাখিনিও সম্পূর্ণ বিনামূলীয়া, প্রতি জেলার প্রতি সিভিল হসপিটালতে বিনামূলীয়া আছে
1: চিকিৎসা।
0: তালৈ গলেই হল যে হেপাটাইটিস বি আর সির টেস্ট আমি করিম। তো টেস্ট করাব, পজিটিভ থাকলে আপনার লাগতিয়াল একেবারে আপনার ওয়ান মান্থ বলে নয় থ্রি মাহ তিনি মাহর মেডিসিন আমি সম্পূর্ণরূপে এটা এটা সেটে মানে এবারতে আমি ফ্রিকে দিয়ে দিই আর।
1: আমার বাৰু এনেকুৱা ব্যৱস্থা নাই নেকি যে প্ৰতিজন নাগৰিকৰ বছৰত এবাৰ ব্লাড টেষ্ট কৰাই ধৰক, বা তেওঁৰ টেষ্টটো পৰীক্ষা কৰিলেইটো আপোনালোকে গম পাব কাৰ কি বেমাৰ আছে হয় নে নহয়।
0: হয় কৰিব পাৰে, অকল হেপাটাইটিছ বি আৰু সি বুলি নহয়, প্ৰতিজন নাগৰিকে এতিয়া চাওক, আমি গাড়ী এখন কিনিলে গাড়ীখনৰ
1: চাৰ্ভিচিং
0: এটা লাগে, কি ডিফেক্ট আছে কি নাই, আমি ছমাহ মূৰে মূৰে তিনিমাহ মূৰে মূৰে কিলোমিটাৰ হিচাপ থাকে, টাইম হিচাপ থাকে যে ইমান দিনত চাৰ্ভিচিং কৰি ডিফেক্টখিনি আমি ঠিক কৰিব লাগে,
1: কিন্তু
0: ৰাস্তাত বেয়া হ'ব পাৰে, এইখিনি আমি চিন্তা কৰোঁ। কিন্তু আমি নিজৰ দেহাত একো লক্ষণ যেতিয়ালৈকে বেমাৰত নপৰে তেতিয়ালৈকে ডক্টৰৰ তাত নাযায়, ইনভেষ্টিগেশ্যন কৰিব নাযায়, এয়া মানে ঠিক ব্যৱস্থা নহয় নিজৰ ফালৰ পৰা। তো গতিকে মই কওঁ অকল হেপাটাইটিছ বুলি নহয়, প্রতি বছরে নির্দিষ্ট পরীক্ষাখিনি যেখানে রুটিন ব্লাড ইনভেস্টিগেশন, রুটিন ব্লাড ইনভেস্টিগেশনখিনি আমি করব লাগে। আর রুটিন ব্লাড ইনভেস্টিগেশনের ভিতর আজিকালি হেপাটাইটিস বি সি আই সি টি সি তথা এইচ আই ভি টেস্টখিনিও আমি যেহেতু ফ্রিকে পাই আছো, গতি আমি নির্দিষ্ট জেলা চিকিৎসালয়ত গিয়ে আমি করাই লওয়াটো মানে বিশেষ গুরুত্বপূর্ণ।
1: আপনি যেহেতু বি আর সির বিষয়ে বিতংক কলে, বাকি যেটা আছে এ আছে ই আছে ডি আছে, সেই কেটারও অকনমান আমার শ্রোতাসকলক কই দিয়কসুন কেনেদরে সাবধানতা অবলম্বন করব।
0: যেহেতু হেপাটাইটিস এ আর ই মানে ভাইরাসের সংক্রমণ আমি ইতিমধ্যে আলোচনা করার মতে গম পালো যে ফিকো অরাল ট্রান্সমিশন হয়, তথা মানে এজন মানুষের গাত যদি হেপাটাইটিস এ থাকে বা ই থাকে, তেও যদি করবাত মলমূত্র ত্যাগ করে সেইখানে লেতেরা বস্তু যদি কিবা প্রকারে পানির লগত মিহলি হয়, কিবা প্রকারে যদি খোয়া শাক পাচলি কোক, আমি খোয়া পানিয়ে কোক, এইখানে যদি আমি খাই দিও কিবা প্রকারে যদি আমার খোয়ার মাধ্যমে যদি আমি আমার দেহাত সুমাই যায়, এয়া হেপাটাইটিস এ আর ই ভাইরাস দুবিধে আমার লিভারক অ্যাটাক করে। তারপর আমার এয়া জ্বর, জন্ডিস, খাব মন নোযোয়া, বমি বমি ভাব লগা, পেটর বিষ আদি লক্ষণবিলাক দেখা দিয়ে। তো গতিকে আমি হেপাটাইটিস এ আর ইর পর নিজকে বসাই রাখবলে যেটা কয় সেফ স্যানিটেশন প্র্যাকটিস, আমি সাফ চিকুণতা মেইনটেইন করব লাগে, আমি কিবা খোয়ার আগে সাবনরে হাত ধুব লাগে, খোয়া বস্তুবিলাক আমি ঢাকি রাখব লাগে, আমি ভালকে ধুই মেলি খাব লাগে,
1: আর পরিষ্কার পানি সেবন,
0: পরিষ্কার পানি সেবন তথা ফিল্টার পানি সেবন করব লাগে। হেপাটাইটিস এ আর ই যদিও বা লক্ষণ খুব কম টাইমতে দেখা দিয়ে, হেপাটাইটিস লক্ষণ এ আর ইর পিছত এটা খোয়ার পাছত আপনার জ্বর, জন্ডিস, ভোক নলগা, পেটর বিষ এইখানে দেখা দিয়ে, তারপর আমার ফলরপরা চিকিৎসা ব্যবস্থা ফলরপরা রোগীক খুব বেশি 10-15 ডেজর একটা কোর্সর ট্রিটমেন্ট আমি দিও। প্রায় ভাগ পেশেন্ট কিন্তু এই 15 দিনতে মানে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করে, গতিকে আমি হেপাটাইটিস
1: দীঘলিয়া নহয়, দীঘলিয়া নহয়।
0: কিন্তু তার মাজতে কিছুমান ভুল হয়, কিছুমান ভুল করা দেখা যায় সাধারণত গাঁলিয়া অঞ্চলবিলাকত দেখা যায়। এই হেপাটাইটিস এ আর ই হওয়ার পাছত মানে জন্ডিস দেখা দিয়ার পাছত তেতিয়া জন্ডিসর ট্রিটমেন্ট বিচারি ডক্টর ওসর নাহি তেওঁলোকে গাঁলিয়া কবিরাজর তাত যায়, গাঁলিয়া ডক্টরও তাত যায়। তেওঁলোকে আপনার কিছুমান গছর পাত বা তেনেকে গাঁলিয়া কিছুমান মেডিসিন বনাই পেশেন্ট রোগীক দি দিয়ে। এই মেডিসিনবিলাক খোয়ার পাছত পেশেন্টর লিভার আরো বেশি ড্যামেজ হয়, যেখানে হবলগা নাছিলে মানে সেইখানে ড্যামেজ হওয়ার পাছত তার পাছত আমার মেডিকেল কলেজ বা সিভিল হসপিটালত আহে। এনেকুয়া রোগী আমি জীবনত বহুত পাইছো যে হার্বেল মেডিসিন ইনটেক হিস্ট্রি লৈ আহে, লিভার ফেইল করে লৈ আহে। এতিয়া সব মেডিসিন বা যিকোনো গছর পাত, হার্বেল মেডিসিন বলে যেহেতু কলো, হার্বেল মেডিসিনের বিপক্ষে মই কব যোৱা নাই, কিন্তু যদি আমি একফালে ভাবিব যাও যে হার্বেল মেডিসিন সাপোজ গছর কোনবা গছর পাত জন্ডিসের কারণে ভাল বা যিকোনো বেমারের কারণে ভাল, কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণ থাকিব। আমি মেডিসিন এটা বনা মার্কেটত এরি দিয়ার আগত তাতে কিছুমান সিস্টেম আছে যে মেডিসিনটো এইটো বেমারের কারণে ইফেক্টিভ হয়, কিন্তু তার লগত সেই মেডিসিন বিদে অন্যান্য কি কি অঙ্গত গৈ ক্ষতি করব পারে সেকেন্ড কথা, আর ইফেক্টিভ যে হয় তার ডোজটো কিমান পরিমাণ।

0: লাগে
1: যে এটাই মেডিসিন যদি 5 মিলিগ্রামত যদি ইফেক্টিভ হয়ে আছে হেতু যদি আমি 25 করে দিও তেতিয়া মানুষজনের কারণে বিপদজনক হব পারে সেই হিসাবটো আমি যদি সাব যাও গাঁলিয়া মেডিসিন কিবা গজজোপার পাত বলে অমুক বেমারের কারণে ভাল আমি শুনিছো বা আমি জানো কিন্তু ভাল বলিয়ে সেই কিমান খাব লাগিব তার কিমান পরিমাণ আমাক লাগে আমি তো গম না পাও হ্যাঁ তো কোনো স্টাডি নাই কোনো পরীক্ষা নিরীক্ষা নাই সেই গজজোপার পাত বিদে গই কেনে আর কোন অঙ্গত মানে ক্ষতি করব হ্যাঁ তো আমি না জানো এটা নির্দিষ্ট অঙ্গ টার্গেট লই আমি হেবন করিল কিন্তু তার পাছত এই পাত বিদে আর কি কি অঙ্গত

শ্রোতাসকল, এতিয়া আগবঢ়াইছো শাস্ত্রীয় সংগীতৰ অনুষ্ঠান। এই অনুষ্ঠানত শুনাব লৈছো শিবকুমার শর্মার সন্তুর বাদনৰ অনুষ্ঠান।